মি এশহরে কাউলুনু দিলতি হেওলাফা সৌদাগরিকে ওয়াহাকা আদাগে মতিন এদ্দুহেকি আসুরাফাও শহরুগে মক্তোগে হিঙ্গালুমা এ নানুকুই বোডাকামে কিবুরুবেরি কামে নেতি এ সৌদাগরু একি ফান্তিগে মিহুন্না সালাঙ্গালাঙ্কো হি সামাসাকুন উন্দিয়ে মিহেন দিয়ে দিউমুগা মুস্কুলিবে কেহ বারু দেরাবে মগমতিফওয়া মিহাকা মি সৌদাগরা দিমাবি খিয়ালে ফিকুরে নেতি হিনি তুম্বুমাকায়কু সৌদাগরু এনাগে জীবু মুফুরা দিনারুনাগা এ মুস্কুলি মিহা দিফি এহিন্দু এ মুস্কুলি মিহা এনায়কি মুলু জাদুকারিকমশা দাহিবেতকামে নেতি এনায় এহিওয়া মিহাকা এমিহাকু বে নুংকামে কোদ্দেন নাদুরে বুনিফওয়াকম বুনি আদি সৌদাগরু বেনুমবনি কোংকামেতো সওয়াল কুরি এ সওয়ালায়কু সৌদাগরুগে বুদ্ধিয়া শয়তানা সওয়ারুবে এ দিলতি হুলগো হেও সৌদাগরুগে বিসুমা

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দা গহুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

খাণ্ডুকে কেউলুখং খুরমাই একমুল লিবে খা তাকে তিবা মিহুন হালাল কুরব্বা ফাবে এই তিবা মিহুন সাই দাতুরিন নব্বে নুং খুরবে ইচ্ছে গুতুগে আদি তিবা মিহুম ইহরাম বদগিন তিবিহা হিন্দকু এগ্গ মুশিকার কুরুন তিবা মিহুং মচ্চ হারাম কুরব্বা ফাবে তিবা মিহুম আল্লাহ তাকওয়া বিরওয়াশ একলাঙ্গে একলাঙ্গে হযরত তিবা মিহুম মাহশর কুরব্বানে রসকলাঙ্গে

আলওয়াশে নুবাখান্তকে গিনাকাম তিবা আজায়ব খলিয়াস নুবাখান্তকায় রাঙ্গাড়ো খান্তং হামা হামাবে গেন্নে নুয়ে এ বুদ্ধি গা আহলুয়ে ফাহে তিয়াবা মিহুং আল্লাহ থাকুয়াবের ওয়াশে এই তিয়াবা মিহুং দিন্নবা নসাইব লিমটকায়।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

আওয়াশে নুবাখান্তকে গিনকাম তিবা আজায়ব খোলিয়েস নুবাখান্তকায় রাঙ্গাল খান্তং হাম হামাবে গেন্নেন ওয়ে এ বুদ্ধি গাহলুয়েরিন্নে ফাহে তিয়াবামি হুম আল্লাহ তাকওয়াবের ওয়াশে এই তিয়াবামি হুম দিন্নবা নসিব লিমটকায়।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দা গো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকা দা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

এওরেং হেকি বাস আদা কুরাং ওই গোতুগা আদা কোনমা গ্যা খাম বডি এগোতে নুয়াতা এওরেঙ্গে হুয়ায় ফাহ হুয়া রাদু এগেং আত্মেদান খামা এওরেম বীরতি উং গ্যা খাম বডি বেস এগোতে ফাহে ত্যাবামি হুঁ আল্লাহ তাকওয়া বিরওয়াশে আদি ত্যাবামি হুঁ আডওয়াহাশে ফাসিকুই মি হুন্না আল্লাহ থেদমাগেন নুদাক্কওয়ানেতে।

0: তিমাম্মেং এদেনি এইং কেউ মশায় তিমাম্মেঙ্গে হিতং হাম জহমশে আদি কালেগ ফান বিদাড়ুই তেদেকং তিমাম্মেন্নং ইংগুমশে আদি একমগে মচ্চং হেকুয়া মিহুঙ্গে তেরিং তিমাম্মেম গুমশে।
1: দিবে এফএম দিবে নায়ক নোয়াদিয়া একম মেগাহার্টজ।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: Why, when he was a young warthog.
1: When I was a young warthog.
0: Very nice.
1: Thanks.
2: Me the film ge emme bodu ettafati ki animation style. Navarise te kanwa di hatreg ge film ki atun kurhagen tayyar kofwa 2D animation ne. Nama vistihas navara ge film ge beenun kofawani photorealistic 3CGI technology. Me badal ge sabun film ge husasa bodu asare kore. Kuri ge film un character to ge shuruta vara faalukam bodu go tegga fenneru. A film un fennani hagi ge dire echsa vi haves eggu ekkon hata fa manzara take.
3: Being brave doesn't mean you go looking for trouble.
4: But you're not scared of anything.
3: I was today.
4: You were?
3: Yes. I thought I might lose you.
4: Oh. I guess even kings get scared, huh?
3: Mm-hmm.
4: But you know what?
3: What?
4: I think those hyenas were even scareder.
3: 'Cause nobody messes with your dad. Come here, Hugh.
4: Oh, no, no!
2: ফিল্ম কে দিগুমিনা বালারো আসল ফিল্ম কি 8 মিনিট কে ফিল্ম এ নামবিস রিমেক কে দিগুমিনা কি 7 আশার মিনিট মি ইতুরু উই 30 মিনিট কে তেরে গওয়াহকে আগে বাইব ব্যাতে ইতুরু তাফসিল কো দিফে মি গে তেরে গনালা প্রাইড রকুন সি রিয়াতু গ ফিলাগেন দা মনজরা স্কায়া মুফাসা গে দেমেদু গ বাদবরি কম গে বাই তাফসিল তং হিমরে ফিল্ম গে ভয়েস ওভার এ বালালারো নামারসিতে কনো দি হাতরে গে ফিল্ম গ স্কায়ং আডোলাফনি জেরেমি আয়েনসা Timon nang arwala fa Nathan Lane for the fannanu ge hushalun tafa ha kolave dehas nawara ge film ga Simba ga arwala fani Donald Glover adi nalang arwala fani biose adi pum

আল্লাহ ওয়াহী করিবি হামাকাশরম তিমান রাসকালাঙ্গ তিবা মিহুন এ দোলাঙ্গু বাওয়াল বাহু সিমে ফাহে এফ তিবা মিহুঙ্গে তেরেং খাফির উজ্জ মিহা দন্নাশ ফাহে হামাকাশরম আলম তৌগে তেরেং একাকবেশ তিমান রাসকালাঙ্গ নুদেব্বা আজাবে এমিহ কদেব্বা হুসিমে।